আদি কিয়েত এখান থাকুড়াই এ বুদুতাউগে থেরে মিহিরা বড়ু বুদে ফাহে এ বুদুতা ওয়াহক দক্ষা খাম গা ওয়া নম তিয়া মিহুং এ বুদুতা খা সুয়াল কুরাশে।

নাশাই আল্লাহ ফিয়াওয়াতিয়া বামিহুম আলুকং কোরাতকেচ হাডি হতুরুকং হুতে ফাহেতিয়া বামিহুন নাকা নুই স্নেহিয়ে।

আদি এগে করেন নূহকে ফানু তিমান রাসকালাগে হযরত দুআ করে বিহিন্দু হাদম কুরাশ ফাহে তিমান রাসকালাগে একলেগে ফানং ইজাবা দেবিমে আদি বড়ুগেম ওয়া নুরাক্কলং একলেগে ফানাই একলেগে ফানুগে আহুলুরিন সালামাই করে বিমে।

মিথকেচ্চকি ইলাহন্তকে খমগা বীনম এতকেতি এতনকন নুবনীহে আদি এহরিহা তকেতি এতাঙ্গা আবদ দেমিতি বেনতে।

0: قال رسول الله صلى الله عليه وسلم ما ملأ آدمي وعاء شرا من بطنه فإذا كان لا محالة فاعلا فثلث لطعامه وثلث لشرابه وثلث لنفسه رواه الترمذي
1: মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবিয়ে এমিহেগ্গে বান্ডাপুরে নুবা কামবারে আদমগে দরিয়া ফুরা কামগে নুবায়ে ফহে কোম্মেহেন গিনান কাম বেজ্জনামা ফহে এনা কেউমা তিমবা কোলা এব্বায়ে আদি এনাগে বুইমা তিমবা কোলা এব্বায়ে আদি এনা নেওয়ালুমা তিমবা কোলা এব্বায়ে এবহি বান্ড ফুরিগে নেওয়ালুমা দতিবা ওয়ার কেউমা ই বুইং গিনান কুরাশ
2: ಮೇ ದಿವೆರಾಜ್ಯಗಳು ದಿವೆರಾಜ್ಯಗಳು ಬಾರ್ಗಡೆ ನೂವ ಮಿನಿಟ್ ಗಮಗೆ ನಿಸ್ತೇನೆ ಮೇದ್ಗೆ ಮೆಂದರು ನಮಾದ್ವಗುತುಗೆ ಬಂಗಿಯಾ ಬಂಗಿದ್ವಾ
3: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة، آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة، وبعثه مقاما محمودا الذي وعدته، وارزقنا شفاعته برحمتك يا أرحم الراحمين. وصلى الله على محمد وآله وصحبه وسلم، والحمد لله رب العالمين.
1: তেসে বি মেদগে মেন্দুর নামাজ বগুতুকে বাঙ্গিয়া বাঙ্গিতোয়া মালে আমালে কারি গাড়তক মেদগে মেন্দুর নামাজ বগুতুই 12 গড়ি 9 মিনিটুক দেমিগে নেস্তেনি কিরিত কুরআন কিয়ু
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر

আমালটা কবুল করে এবং বিনা বেফাওয়ানি ইখলাসের কামা আল্লাহ সুবহান ওয়া তাআলা নবিয়া ইয়াং আঙ্গওয়া ফাওয়ানি আলুকান তাহুকা ইখলাসের বুমা উম্মতং ইখলাসের কান দাসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 আয়াত কা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমর ওয়েকিম ওয়ানি আল্লাহং ইখলাসের কামায় কুগা আলুকান কুরমাশে হামা এ সূরত কে সাদবান আয়াত কা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফানু বিদাল ওয়াশে একলাং কি বায়ং আহরেং গে দিন খালাস কো আহরেং আলকান কুরানি হামা একনি মাইং আল্লাহ হাশে আদি সুমার সূরত কা মাইং আল্লাহ ওয়াহি করা ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহে কালেক ফানু মাইং আল্লাহ গে কি বায় দিন খালাস করা ওয়া একলাং গে কি বায় আলকান করা ওয়াশে ইনসানাগে বাহা আমালু আদি মুদলুন কুরেবে সদাকাতকি আল্লাহ খালিস কামায়কো কুরা কন্তকম গাহিদমং আঙ্গওয়া আল বাইনা সূরতকে ফাসফন আয়াতগা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ওয়া মা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানেকি বাতিল মগুন একিবাওয়েগেন তিবে মাইন আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহকে কিবায়ং আলুকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবা মে হুন আমর নুয়ে কিয়ামত দওহুন আল্লাহ বদল কুরং এতে মিহা ইখলাস তের কামায়কো হে আমল কুরমং আঙ্গওয়া সূরাতুল কাহফগে সতে কদিহওয়ান আয়াতুকা ওয়াহি কুরাওয়া ফাওয়ে ফমান কান ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়েবা মিহুন করে কোমে মিহাকু নামাবেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরনি নামা হে আমল কুরম মতি দেমিহুন নহুজ কামে আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফেস ফরাতকা শারীক নুকুরা হুজ কামে

আদি কিয়েত একান্তা কুড়াই এ বুদুতাউগে তেরে মিহির বড়ু বুদে ফাহে এ বুদুতা ওয়াহক দক্কা খাম গা বা নমা তিয়া বা মিহুং এ বুদুতা খা সুয়াল কুরাশে।

নাশায় আল্লাহ ফিয়াওয়া তিয়াবা মিহু আলুকং করা তাকেচ হাডি হতুরুকং হুটে ফাহে তিয়াবা মিহু নাকা নুই স্নেহিয়ে।

আদি এগ করেন নূহকে ফানু তিমান রাসকালাগে হযরত দুআ করে বিহিন্দু হদম কুরাশ ফাহে তিমান রাসকালাগে একলেগ ফানং ইজাব দেবিমে আদি বড়ুগেম ওয়ান রাক্কলুম একলেগ ফানাই একলেগ ফানুগে আহুলুরিন সালামে করে বিমে।

0: তিমন রসকলাঙ্গে হাদরতুন লেভি রহমত কমগে আদি আলুকং কুরা মিহুন হদাং কোদ্দিন মে কমগে
1: وإسماعيل وإدريس وذا الكفل كل من الصابرين
0: আদি ইসমাঈল গে ফানাই ইদ্রিস গে ফানাই জুলকিফল গে ফানু হন্দমা কুরাশ এইং খুম মে বেখলক ওয়ানি খিত্রিং গে থেরিন্নে

আদি জুন্নুন এবাহি ইউনুস কে ফানু হন্দমা কুরাশ একালে গে ফানু কওম গে মিহুন দেকে কোফা গিম বডা গিম হিন্দে ফাহে একালে গে ফানা তিমান রাসকালাং গে উকুবাতিন নুদিবান কামং হি কুরবি ফাহে একালে গে ফানু আন্দিরি তাউ গে তেরেগা মাহু গে বানু গা দুআ কুরবি ইবরাসকালাং গে মেনুই ইলাহ কুনুয়ে ইবরাসকালাঙ্গে হুস্তাহির ওয়ান্তকমায় হামাকশ্বরুং আনিয়া বেরিঙ্গে তেরেম মেলা বিমে।

এ দুহাকি ফৈত্যাউগে ফাইফু ফাইজ্জাহালেবে ফাদে তিমান রসকলাঙ্গে উডু ফাইজ্জাসাওয়া লব্বা দুহে এম্মে ফুরাতামা উফেদ্দে ফাদে এতাকেতি আলুং আদ কুরাব্বা হুসিমে এই তিমান রসকলাঙ্গে মাচ্চাং ওই ওয়াদকে হামা কাশওয়ারং তিমান রসকলাঙ্গে এখান্তা কুরাব্বা হুসিমে।

0: আসসালামু আলাইকুম। তিতি তিতি কুজ্জেন আডো মুন্দা হুরিহা কুদিনা প্রোগ্রামগে ফারাতুন ওয়ারাং হুন মারহাবাই কিয়া কোবা তিয়াকুদিনগে হালু কিহিনেত্তা ফিনাদত্তগে হালু ওয়ারার রাঙ্গালে আলহামদুলিল্লাহ ফিনাদত্তা উম্মীদ কুরানি তিয়াকুদিনগে হালুয়াস ওয়ারার রাঙ্গালওয়ানি কামা ফিনাদত্তা মিয়াদ ওয়াহাগে দাক্কালাম মিউলানি ওয়ারাং মুহিম্মু কামকা গুলে গতু তিয়াকুদিনা ইঙ্গিজ্জেতা এই কুং কামকা গুলে গতুন কা ও আদি দাত্তেন নুবুনে লেদো এই আবহাওয়া নিদুমা আবহাওয়া হেলুমা গোলে গতো গিনফহরা বাইক কুদিন রেগন্ড ওয়ার লাসবন্দে টিভি বালা নুত গেম কুলন তিবেবে কাম ফাহাগ কুরেবে একাম কো এই এহা রাঙ্গলু কাম এন্নুং ইঙ্গে কুদি আবহাওয়া নিদুমা আবহাওয়া হেলুমুগে ফায়দা তাকা মুহিমু কাং এঙ্গেনামা এভিস কুজ্জা কো নুনিদা এহা লাসবন্দে নুউলেনে তিয়কুদিনে ইঙ্গেতা দীনি গতুন্না সিহি গতুমেস আবহাওয়া নিদাফা আবহাওয়া হেলুমাকি ওয়ারাম মুহিমু কামে মিহার মাহ গিনওয়াহাকে দেখি যে দো কুদিন মিয়েদুস দাতে কি তিয়কুদিন নামুনা কুজ্জা কুইব বদল করে এই কুম কুজ্জা কা ইঙ্গেতা এই জাউল আসসালামু আলাইকুম জাউল
1: ওয়া আলাইকুম আসসালাম
0: জাউল জাউল গে হালু কি হিনেতা
1: আলহামদুলিল্লাহ রাগালো
0: জাউল তিতি তিতি কুজ্জা প্রোগ্রাম গা বাবেরিমা ওয়ারাং উফাবে জেঙ্গে ফিনা দত্তা ফিনা দে জাউল কারিং ওলুম ফিলওয়ালম বেনুয়া বাই কাং কাং এ বহুটে জাউল তাইয়ারুতা
1: তাব্বা
0: জাউল আম কো রেগানু নিদানি কি হাই রাখুতা
1: আলু গড় আম কো নিদান ওশন নাই ইচান মাদ কোগি মাসি জাহাইরো
0: দেন নিদুম গে কুরিং জাউল কুরানি কোন কামে নিদুম গে কুরিং টিভি বালা ফোনা কুলে হাদন্তা
1: আলু গড় খাগেম বাঙ্গি গন্দে পুরে কিয়ালানি বাই ফাহর মাম্মা নুনি বাপ্পা বাহাক কিয়া দে বাইরো আডু আহানি ওয়ারম মাদুফার কো মাদহে টিভি বালান দে
0: জাউল হেনু নিদা হেলানি কি হাইরকু আদি হেলা ফেমে ফুরতম কুরা কান্তাতক কি কোবা
1: এমবে লাসে ফাতিউ ফাসগড ফরারায় আলগড হেলা হেলা গত আলগড এম ফুরতম কামাক হেরা আইরু কিয়া দুয়া কিয়া গেন দেম দরে কিয়া গে রিতেবে ফাতিস রামা দকলারে
0: লাহুন নিদেজনা মানে দু স্কুল গউলেইরু কান্তাত বানি কি হিনে জাউল
1: মুদারিস কিয়া দে চেই নু বিসনে
0: আওয়াং হেলমন জাউল লিবে হিংহম জেহমকি কোবা
1: হিরু আরা মানজার ফেনিফ বাপ্পা অফিহা দিউমুগ কুড়িং হেদুনু সাবৌম বাগুতু লিবে
0: জাউল কি ওয়ারা মোল কুলিবার কুলে কুজ্জক ওয়াইরু আডু হন্তি বিকুদি না জাউল কুলে কুলিবার তাকিয়াল দিবা
1: ফুটবল কেরাম থাস উনো চেস আদি পিএস
0: কুলিবার কুলে কুজ্জক আওয়াং নিদুমা আওয়াং হেলমকি কিহা মুহিমু কামে জাউল
1: ওয়ারা বড় মুহিম্মু কামে এরো সিকুড় রাগলুয়ে রাগল মাসেকে কুরানি আদি ওয়াগুতাভে সামালু কাম দেয়াম ফাসেহাওয়ারা
0: আওয়াহ নিদন নোশোভে হেলা উলে কুদিনা জাউল দেনি কোন নাসেহাতে
1: ডক্টর বুনা গত রেগড় আওয়াহ নিদন্না কুদিন রাগল বড় নুয়ান আদি হাড়িকোভে সুলেভে হুড়িহাক দিনভে আওয়াহ নিদন আদে কুরাচ্ছে
0: মাশাআল্লাহ জাউল তে হামা নামুনা কুজে ওয়ারা বড় শুকরিয়া জাউল আডুহান্তি বিকুদিন তে হিসা কল্লাদিনি ওয়ারা রাঙ্গালু আদতকে জাউল তিতি তিতি কুজে প্রোগ্রাম আডুহা কুদিন জাউল কে ফরাতুম ওয়ানেনু হাদিয়া এভিস কেনেস্তে জাউল কুদিন কোদেনি কোন কামিতা
1: হুরিহা কুদিন ওয়াহা কে কিয়ালা দেরে বাহা গ্রামকি মাম গেদিয়া কুকুলু মিয়াদকি হুড়দু হে হুকুড়দু আকি কুকুলু মা বগে দাদু হেকে হে দু মা মাউ নানি হুন গানা ফে তেলে বাবু কে মুগুড়া ফে হাঁডু হানা কো ফে এই কুকুল টাকা মা মতাই আর কুড়া আছে সে মাম গে দাও কুকুল নুকুন্নানি হাবির ফাহে যায় রো হে নুকুন্ন গত এবস্তা কাবড় নকরনি কাম্বার কুকুল হিগান জেনে হে নুনি ইরো সেমবার কুকুল কাম্মা মুয়াশে নুদেনে এম আদির বাবদ কুকুল হুন্নানি বলতে রেগে কুকুল গে ইন্নু কুত্তানা কিলা ফন্ন ফিরুনে কিলা ফন্ন কি কুকুল বড় মির চেকে এহেম এ ফানি আত যেহেতু কুকুল দুবাগাতে ফানি গোস হরবনে কুকুল এটা ইরকা হরকারি গাইনে ফানি নুকুমে তো এ কুকুল ফাইন বেলিগানো হাওয়া বেস্তে দিয়ে এগো ফানি আত কোনো যেহে දැන් කුකුළු අනෙක් කම් වෙස් මාමගේ හිංගා ගතේ තංකුල දියතනා එකුවරි කබී යෙෆනුනේ දැ එකුවරි වාහක දක්කම් ඉර කොළගත් තිබ්බේ අනෙක්කවස් කුකුළු හිගාතේ තැන් ෆෙරුණී මා ගයාවාක හළමන් දැරකේ ගහෙගිය හුරි මාමුයි කුළදුරු හතා කොයකු මාමුයි ෆෑබනීයේ කුකුළු හිතැගරියේ මාමුයි ෆොද බෝලම් මඩු කොල්ලියස් ලහෙන්වානේ හෙයිදූ කොල්ලෙවේවරුගේ එච්චෙන් නූනේ හිංහම ජයවර මාමුයි බොයගෙන් කුකුළු හිගාගතේ තන් කොළ දෙවුණතගා ඉරුවස්සුනේ අදිරිවියේ කුකුළු බිරුන් අවහ ගොස් ගස්තත්තෙරය වද ෆිලියේ එහි සාබුගඩුගෑ පුළලා හියලු වැසුලේ එරේ හතර දමු කුකුළු ජහුණී එතනුගෑ ෆිලා ඔන්නාශේ මාමුගේ අක් දෙවුණී අන දුවව හෙදුනුවේ කුළු හාදෙසා ලෙබුණි කොන් ඉබුරත එක්කම් හෙගේ ගඩිය තනක දාන් ජෙහෙන්නා එකමක සමාලු කන්දේවානේ මදර්සා අදදා සෑබෝන් ඉන්න එරු ටීවී බලම් වගුත බේ කරනු කුරානේ ඒගෑ ෆිලාවල හොද ඉන්න එරු වාකෆන්නුන ගාශේ නමාද වගුතු ජහුණීම අනුවත ගුරුවා කියවා වගුතු ජහුණීම කුලන්නේ ඉන්නාශේ වාහකනමුණේ
0: ಜೌಲ್ ವಾರ ಬೊಡೆ ಶುಕುರಿಯಾಯಿಂಗೆ ಮೇದ್ಗೆ ಪ್ರೋಗ್ರಾಮ್ಗೆ ಮಿಬೈ ನಿಮ್ಮಾಲಾಫ ಫಿನಾದ ತವಕ್ಕಿವೆಲಾಣ ತಿಯ ಹುರಿಹಾಕುದಿನ ವಾರ ಬಾಚವಿರಿದು ಅಹಕಂಗೆದೆ ವಸಲಾಮ ಅಲೈಕುಂ.

0: মেদুকে প্রোগ্রাম আমি ব্যবহারে বেকু দিন নাকি আলভিন, শানায়া, আয়রা, ইজহা, জিক, জাহুল আদি আইলা মি কুদিন নাকি মি প্রোগ্রাম গেনেস দিনি তিয়াকু দিনগে মারিয়াম মান্টি মি প্রোগ্রাম উফেদ্দি নাসাত্তা উরিহা কুদিন নাবেস উফাভির বগুত কলকং এদেমু বাকিলানা ওয়াসসালামু আলাইকুম
1: তিত্তি তিত্তি কুচ্ছে

0: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরবা ফাবে আল ইহসানু আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক মানে ইহসান তরিকা মাকি তিবা আল্লাহ দেখে হুরে আলকন কুরা ফাদান একালাং ইয়াং আলকন কুরমে ফাহে তিবা ইয়াং একালাং ফেন্না কামুগা নুয়াস একালাং তিবা ইয়া বাল্লাওয়া বড়িগে মাকান দেনে হুরে আলকন কুরমে
1: ಮೀ ದ್ವೇಹರಾಜ್ಯಗಾಡು ಹಾಗಡಿ ಅಷಾರ ಮಿನಿಟ್ಗೆ ದೆಮ್ಮಿಗೆ ನಿಸ್ತೇನೆ ಮೀರೆಗೆ ಮಗುರಿಬ್ ನಮಾದ್ ವಗುತುಗೆ ಬಂಗಿಯ ಬಂಗಿದುವ
2: ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಅಲ್ಲಾಹ್

0: কবুল করাম উস্তাদি, আদেশ কবুল এন্ড করে মাম্মে ক্যান্সার চাই দেওয়ান স্টেজ কা নিম আর মেঙ্গে মাম্মা দেন কাদা নু মলান আর এং আমা এং ইত আরাব বিরু কন্ননি
1: বেবে বেবে কেন মিস না হাম জেই বালা বেবে তি হা উইক নুয়ে ইরাদ কুরে বিয়া মাম্মা রাঙ্গালুয়ানে ওয়ারং আওয়াহর রাঙ্গালুয়ানে আহন মে মিতে বেনু মাম্মা আয়কো আহন মে তি বেনি আবদুস মাম্মা আয়কো মাম্মা কে বাইয়া ফাইট কুরানি আহন মে
0: একমাকো ক্যান্সার দেওয়ান স্টেজ কে হরিনি
1: কি তবি দেওয়ান স্টেজ কা হরিয়া বেবে এঙ্গে নু মাম্মা কি কি হা হিবর গদা কি হা আজম বর গদা মি হেক্কা বেবে তিগুতে রয়গে মাম্মা রাঙ্গলু ওয়ানেতা এহলি আহানি বিস বেবে আ বাভির বেগেন রয় ফান হুটা নুলা রয় ফান এক ওহেনে নুয়ানে বেবে মি আহার মে ফিন্ডিবে উম্মিদ কান্ডালাফ রোম বিবগুতে নুম মি আহার মে হিবুর কুরন জেহে বগুতু আহার মে হিবুর কোফা মাম্মা ইন হিবুর দেন বিবগুতু বেবে মিয়াদু মাম্মা কে হিবুর কাওয়ানি আহার মে আহার মে দেবে বেবে মি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহার মে দেবেন না কুরমতি করেবি ইমতিহানে কম বলমা মে ইমতিহানা কুরমতি লাঞ্জে হেনি আহার মে দেবে আহার মে দেবেন এখানি বাপ্পাই কে কোঙ্কাল মি হেকা আহার মে নেঙ্গে এন্নু এবাহক দেখুম কে বেন মে বিসনে ke faratu mikam ga emme sei terikam li ben kam ummid kurum veswani bekar kam bappe kam wagu tennu wani furse de ves nu li ben bappa ga amila kan kam mase ke nim ma fe emme ma hiwe be be be
0: nim nim tibuni ragala bara ragalu wa ke tibuni
2: মেহারগাডিং এগারো গাড়ি তিরিশ মিনিট মে দেহ রাজ্যে গাড়ো মিগাডিগা মিগেনিস্তেনে ফিল্মে দুনিয়ে
3: মি ফনরাহর মতে গুমরু ফ্রয়া খাস করে ফাওয়া প্রোগ্রামে মি প্রোগ্রাম গা ফনরাহর দশকে কুড়ুকু দিন আন্ন গোলে আডা বাহক হরুম একশে গেম্বে
4: আসসালামু আলাইকুম ফিল্মি দুনিয়া হুশালগম দিবেহিরাজে গাডুকে কোয়েরিনা মিহফতাগ বিসমি বদল করেনি আড়ুগন আজিজা ফারুক মনিফুহি ফিল্মগে দায়রাগে ফান্নানু আবদুস মাসাকে কুরমু আনানি বেলুন তেরিঙ্গে মনিফুহি ফিল্মা দেনে উফেদ্দুন্তাকে গেনেস তিনুমা এগুতুন সিনেমাতাওগ আড়ুয়ানে তাফাতু ইহুসাস্তাওগে ফিল্মতাকা আটুকা উন্ন মোবাইল ফোনুম ফাসেহ কামায়কু বালালেবেনে সিরিজতাকা ফিল্মতা বিসনেরে ফিল্ম ইন্ডাস্ট্রিং আনানি মাসাকে কুরমু মিবাগুত কোলাকি মিফাদা ওয়াহাকাতাগান হাসাকোল্লা বাগুত কোলে মিহফতাগে প্রোগ্রামিস ফাশানি ওয়ারাং আসরুগাদা লাওয়েকু মিলাও কিয়াফাওয়ানি মশহুর লাওয়কিউন তেরিয়া উমর সাহির আদি লাওয়াগে হারকায় তেরুয়ানি কুরিগে মশহুর তারি কাউসার আদি মিহার ফিল্ম ইন্ডাস্ট্রিগা ওয়ারাং উহুগা ফিয়া জাহমুন্দা তারি কামাওয়া জিহাদ

0: মানে ওমরা বেশি বাজে হে বাইক কুদে হে বারা তুই তুই রুম ফেরি গান ওয়ালা গনে কিনে দেখেন তো আমি কাম মিহা গিনা মিহার দিমা মানে আন ওয়ালা যে হে কুদি গতম মে দিমা মানে কান আগে সাবন তো রনি কুজা ওরে মাহা মাহা ওলগে সাবন তো রনি কুজা যে ফোন ওয়েছি বেলে তি তো এ কাল সাফ করলা দেব মানে মুনি দেব মেরে কুচে কাম
1: আর রাগড়ে গে তো বি তিবিদালে উমরা কি বরা তুতু উমরে দেত তো আহার উনুনিস দেন দন্নাক আর
0: কুড়া কুড়ি মে সামা আন ওয়ালা গুনে সামফেনে ইংগে নাম্বার আন হম আলা বাস্তি বে হম
1: দেন তি বরা চ্যালেঞ্জিং সোয়াল ইংগে তো দন্নাক নেগে দন্ন মি ফোন কুডকু দিন গিনান দেখুং এ রঙর কমেন নুং এ নমেস তি দাড়া হে কুডকু দিন মি হার গিনান আন ওয়ালা ফোন তম ফেনি দানে একম কি মি ডক্টর দেখি একান্ত তং ইংগুং কিনাওয়ালে আওয়াহ দেখুং এহেম বিমা দেন এ ব্যাকু দিন বিহা ইরবেস ললুগে কমিস কাল ফেনুগে কমেন হুরু এহেম বিমা দেখকেলেন আওয়াস ফে কুরিয়ং এ ইংগুং এ ডায়াগনোস করেবুং এই কন্নে গে কম কম মিতিমাওয়ানি দেন আলুনে গি ফেন নে
0: বাকি
1: আদে ডক্টর দেখি কান্তলুগে হুন্ন উদগু কুরিয়ং ইংগুং এই কানে
2: وعليكم السلام ورحمة الله وبركاته
3: أزيا حال كينتو
2: حال دين إكاغو
3: تتن
2: هاي هاي النوم عادة
3: عرغون مهما يدني أما الشفاء إكا إنجيتو أما السؤال كله ماغي نمكو تيو سنتي عرغون منا
2: عرغون هذا سؤال كي سؤال جواب أوريات تكام يعني عرغون أكو دين ويا دي أكو دين بارن بود دين بدا بود كرير كان دين ودغو يمي كوچي مجي اكو جامعة داغت عرغون باپا كي ويفار كومي عرغون ويهم بسير عرغون ويهيروس حكو دين ويهان دين اما اكي كهال اچي آسينا تاري دورون تن نيرا خورولا ام ويس اچي نو دي اكي فار اكي اچي گنا افار اكو ويهوار اكا منت وان دين ككا وكان دي اچي اكي اي باني هنني كودا كودا كريت كودا فاك كودا কুকুর মাস কড়ায় খায় চেটাকে মরিয়েছে কাকা দিই গেন কেন তো আমি পারক আলাদা যে নি দিয়া মেরে একটু করে কাকা কুড়া কোকে এবার কো আঙ্গা এই যে ফোন আমি কো জাকে হুসে মি আর সে নে নো কা মি আর গা গন তে নে মোর মি আ তিরিয়ে কার এব সর কাকা কো জন্নু এ না পার কুড়া কো গার দিয়া বাতা যায় নে মে মিরো
3: এহেন চি কে নু কানি এ কি একবাত দিন সুয়াল কি হেম মিমা
2: তে এক এক
3: এহেন গে দিমাওনি কি বেদান্ত দত্ত
2: আ আ দেখিনে
1: বেদ তে দালি আক্কু দিন নে তো
2: আক্কু দিন উই এন দি আদার এম বেলি রস মি বারু গে উন্দা গু কুচ্চা কো
1: তে এম ফাহু দারি ফুল তো
2: নন নন এ পাসন দারি ফুল
1: পাসন দারি ফুল
2: তে বান্ড বড় এর সাড় গন্ডা কাচ্চেন নু কে বেদ হেম মিমা তো এ হেন গে বান্ড বড় এর সচ্চে পেন নে রাড় গন্ড ছড়ুলে বেদেন ama etere allani bappen pote kirwalan eve sama tatte bodu bodu singa tatte ke ari patta pa egen etere kuramun lamu eva kanne doye pare ke
3: shazia doctor vidalo acche balama detto almeno vagut ne tim shazia vakilan adosso acche ingeto jawab ade ade shukriya
1: ade mi bike kudin hure ingeto bike echisa kana hama imme kudai rusren duruwa hama vara সিলেক্টিভ কম বর মধু খানা খাচ্ছি শেখা তে মিহারে উমরু তিরি সাহার এ দাঁড়ে হেম এ খে এচ্ছি সিং ক্যামস ফায়দা কো এ বড় এজ্জে তো তিরি সাহার উইরগা এহেম বিমা দেন এহা হিসাব দিয়েগাস মিহার স্বর মধু নে তিবি দাঁড়ো এ বর মধু এচ্ছি কে কানি দেন আর গুন্ডা গে হাম ধন্যবাদ জেহেনি এ দাক্কা লভাষে মি সাইকোলজিস্ট কি বেতো মি মি ধন্যবাদ হেম বাইক কুদিং হুরে কাহিগে বাই কুলয় বাহ টেক্সচার দুরুয়া কুদিং রাহয় এহেম বিমা কাহাল কামে কন্যে দেন মেসে এন কে এচ্ছি হিং এন কান্তি দেবুন এচ্ছি হিং গ্যামুস ফায়দা কোগেন এন বড়ু এজ্জে এ কাহাল কামে কম বুং এ কশি গেম বে গে তো
3: আর মেন লিফা বাগু তো কলোস হামো মা হাম ওয়ারক গায়ে যে হিম নিম্মালম গে কুরিং হাম জুমলা কো ইংগে তো তুত্তু কুদিং গে কুড়া কুদিং দুড়হে কো বেতি বুমা কো বাতো আম গতিক বেলিনি বেলিন সামাল কান দেবাম বিকান তাতেকে
1: আদে কম কি হাম এম বড় হুরিহা বেলিনি বেরিন নাস ইং বড় আনওয়ান কোরাম বেনু ফ্লোস বান

0: মুনিফুই ফিলওয়াদি মালুমাত কে খজানা মুসানিক উদ্দে এমমে ইতবার কুরবে বাভেরিয়া
1: গেহি রাজ্যে গে আডু
0: ইংহা সাতরস্তেক সালস নোয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আরটিহা নোয়ে মেগাহার্টস এফএম ব্যান্ড
2: এভেনে নালা এরিহু তাহাম মালে নকরা এ উন্দাকু তাসাফর বেস নকরেবে একমাকু একুলনা এলোবি এ জজবাতা এই হুসাস মিহি ফুরি পান্ডো মানি
3: মিহি তুগে লোই পেতি
4: কমে বুদদু হে গেমেন্দুর কুরি এগার গডি ফানারে রিপিট হাম এরে দিহা গডি তিরি হু
5: ইন হা 7340 নয়ে কিলোহার্টস মিডিয়াম ওয়েভ আদি 89 মেগাহার্টস এফএম ব্যান্ড
3: দিবে হিরাচ্চে কে আডু
5: ইন্তজার কুগা
3: মিহি তুগে লোই পেতি
6: বিষ্ণু তাজা কুরমটক আদিরুম গা তাফাত কন্ততকে কুরঞ্জে রাজওয়া স্ক্রেবু বুরফত লফসফদ বিষ্ণঞ্জে কুলিবর্তাকি বিষ্ণু তাজা কমতিগ বেটম কুলিদান কুলিবর্তকে
7: মিফদ কুলিবরে কুলহেদমকি বিষ্ণু তারগ্গি বানকমে